0: দাঁড়িয়ে থাকবি আগে বাউলারটা।
1: কোন
0: পাতা নি তার পিছে গাড়ি চালা রা থা মারতে মারতে বাঁচিও মে
1: ফালতু এ সালা মুফত মে সুন রা হ্যায় মত দেখ উসকো চল ছোড় ম্যানেজার দেখ রা হ্যায়

0: বিয়ে তার লাগিয়া বাউলটা
1: কোন
0: পাতা নি তার পিকে গাড়ি চলা রা থা মারতে মারতে বাঁচিও মে
1: ফালতুয়ে সালা মুফত মে সুন রা হে মা দেখ উসকো চল ছোড় ম্যানেজার দেখ রা হে চল চল চল চল চল চল